0: খুচরা মহিলা পাইছেন বোর্ড আধুনিক সুইস ওয়াইডিং কা সামান যে খুচু তেহি তৈয়ার লৌ নয়া সামান পনে পাইনি পুরানো সামান পনে মরমত হুনে নে তো ঢুঙ্গা খোজদা দেউতা মিলে জস্তে ভয় নি দিদি
1: হাজুর বিজুলি কো ভরপর্দ সহ যাত্রী শান্তি স্টোর এন্ড সাপ্লাইস সোলু জিতকুন্দা নগরপালিকা ওড়া নম্বর পাঁচ সল্লেরী সোলু খুম্বু ইহা বিজুলি কা সম্পূর্ণ সামান হোলসেল তথা খুচরা মূল্য মা পাউন কা সাথে নয়া তথা পুরানা সামান মরমত পনি গরিন্ছ থপ জানকারী কা লাগি সম্পর্ক নম্বর হরু কুল নারায়ণ শ্রেষ্ঠ 9763057484 র বিবেক শ্রেষ্ঠ 9862820000 সুনু দুধকুন্ডা নগরপালিকা 5 সল্লিরি সুনু খুম্বু
0: সড়ক প্রয়োগ ধ্যান দিও সড়ক সীমা অতিক্রমণ নগর সড়ক সীমা অস্থায়ী এবং স্থায়ী সংরক্ষণা নির্মাণ নগর সড়কটি নালী ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাউন্ডা লেন অনুসার পালনা করো গরাও সবারি চলাউন্ডা ট্রাফিক নিয়ম পালনা করো সবারি সাধুমা ঘুমিয়ে স্বপ্না বসি যাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনি করো সড়ক তৎকাল বর্ধত মার্গ গড়ে করো যাত্রাকে ক্রমা কুড়ি সমস্যা ভয় নৌতিক প্রহরী খবর করো
2: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কুর্তি প্রদেশ দ্বারা জনহিত মা জারি
3: সন্দেহ

বাগের জাদুঘরে জওয়াহাদ সালেহ অব্দুল মাজিদ দস্তিয়ান র ইমরান বেহরসিয়ানলাই কতারলে ছ মহিনাদেখি বন্দী বনাএর রাখেকো দাবি গর্নুভএকো হ। উহাঁকা অনুসার যুদ্ধকো তেস্রো দিন অর্থাৎ সন 2000